পরীক্ষার্থী নিজের পরীক্ষাফল দেখি পারবে বলে এনটিএ তরফ কুহাযাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইবা 26 তারিখ রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরি দেশ ও দুনিয়া সারা লোকঙ্কর সঙ্গে বিচার বিনিময় করবে। এটা তাঙ্কর 136 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। এথিলাগি প্রধানমন্ত্রী সাধারণ লোকঙ্কর মতামত মাগিছন। লোকে নমো অ্যাপ আও মাই গভ পোর্টাল থে সেমানকর মতামত দেই পারবে। ইতার ছড়া 1800-1178-00 ডায়াল করিকরি নিজে নিজের মতামত রেকর্ড করে পারবে। 1922 নম্বরকে মিসড কল দেইকরি এসএমএস জরিয়েতি আইবা 24 তারিখ তক লোকে নিজের মতামত দেই পারবে। ভুবনেশ্বর লোকসেবা ভবন সম্মেলনী কক্ষন মুখ্য শাসন সচিব অনুগরকর অধ্যক্ষতায় বিপর্যয় পরিচালনা আইন 2005 অধীন গঠিত রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক গলাকাল হয়েছে। বৈঠক থেকে রাজ্যের বিপদ পরিচালনা পাণ্ঠি স্থিতিকে অনুধ্যান করা যাইতলা। রাজ্যে বিপর্যয় পরিচালনা ব্যবস্থাকে অতকা বরকস প্রভাবী করবারকে শ্রীমতী গর্গ জোর দিয়েছেন। খাস করে বিপর্যয় আঘর প্রস্তুতি প্রশমন ও গাঁ এলাকান স্বেচ্ছাসেবী বাহিনী গঠন ভুবনেশ্বর কটক সহরাঞ্চল জল নিষ্কাশন পরিচালনা বাবদে আলোচনা করা যাইতলা। জঙ্গল নিয়া চড়ক মরা সাপ চবা ও জবর খরার মোকাবিলা লাগি ব্যাপক সচেতনতা কার্যক্রম করা যিবা। সুরক্ষিত সচেতন ও বিপর্যয় সহনশীল ওড়িশা গঠন দিগে সমকু এক হয়েকরি কাম করবারকে মুখ্য শাসন সচিব পরামর্শ দিয়েছেন। পবিত্র রথযাত্রা অবসরে সম্বলপুর গৌরীশঙ্কর পার্ক নথিবা ওড়িশা ললিত কলা একাডেমী আঞ্চলিক আর্ট গ্যালেরি ঠানে ওড়িশার বিশিষ্ট কলাকার মানকর সমূহ চিত্রকলা প্রদর্শনী মণিমা গলাকাল উদ্ঘাটিত হয়েছে। প্রদর্শনী থি না করা কলাকার মানকর চিত্রকৃতি ঠান পাইছে। এই প্রদর্শনী আবা 22 তারিখ তক চালবা। পানিপাক ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনি পাখাপাখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গোটে লঘুচাপ ক্ষেত্র হয়েছে। ইতার প্রভাব থেকে পুরী সহিত রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে এবার 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় সুবর্ণপুর নুয়াপড়া আর বলাঙ্গীর জেলার জবরনু অতি জবর বর্ষা হব বলে সতর্ক সূচনা জারি করা যাইছে। এছরে আঞ্চলিক খবর ইন শেষ হল। আর বেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকরি 2 মিনিট থি। জুহার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুথিলি শিল্পী শিবরাণী মহাপাত্রঙ্କ কণ্ঠରେ গীত রচনা করিথিলি রজনীকান্ত নায়ক।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना माध्यम प्राय 60 कोटी लोक 5 लाख टंका पर्यंत मागणा उपचार पई होईछंते योग्य हिताधिकारी एपर्यंत 12 कोटी रु ऊर्ध मागणा चिकित्सा करा जायछि जेउथरे गरीब परिवारक चिकित्सा खर्च प्राय 2 लाख कोटी टंका संचय होई परिछि आज ही आयुष्मान आप डाउनलोड करि आयुष्मान कार्ड बनंतु अधिक सूचना पई 14555 नंबर को कॉल करंतु
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শ্রোতাবন্ধু কার্যক্রম শুনছেন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর শেষে আসন্তু শুণবা শিল্পী ক্ষিতিপ্রকাশ মহাপাত্র এবং শিবরাণী মহাপাত্র কণ্ঠে গীত রচনা করেছেন রজনীকান্ত নায়ক।

0: এইটা আদিম পৃষ্ঠভূমি উপরে পর্যবেসিত। এইটি বিশেষ করে আদিবাসী কন্দ ডম্ব ও যাদব সংস্কৃতিকে নিয়ে প্রতিফলিত হইতে। দেবগিরি সভ্যতার বিলীন পরে সপ্তদশ শতাব্দীরে কলাহান্ডি নাগবংশী রাজা মানে এই জায়গার পুনরুদ্ধার করেছিলেন। এরপরে 1850 মশিয়ারে দধিবামন জিউ মন্দির প্রতিষ্ঠা হল। 1850 মশিয়া পরঠার দেবগিরিরে রথযাত্রা চালি আসুচি। আউ এর বহুত আগরু হাজার হাজার বর্ষ কইলে অত্যুক্তি হব নাই গুম্ফা মধ্যে মহাদেব পূজা পাউচন্তি। আউ এইটি আবিষ্কৃত হইতিবা কার্তিকেয়ঙ্কো মূর্তি, চণ্ডীঙ্কো মূর্তি ও দ্বারপালমানঙ্কো মূর্তি খ্রিস্টাব্দ দ্বিতীয় শতাব্দীর বলে আকলন করা যাইছে। শৈব শাক্ত বৈষ্ণব ও সৌর গণপত্য ধর্মর মিলন পীঠ হচ্ছে দেবগিরি। মুখ্য মন্দির যেটা দধিবামন জিউ সেইটি দধিবামন পূজা পাউচন্তি। এই মূর্তি 1851 মশিয়ারে পুরীঠারু আসিছিলা। মঠর মহন্ত দীনবন্ধু দাস এহাকু আনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে রথযাত্রা আরম্ভ হইতিলা। মঠ মধ্যে কাশী বিশ্বনাথ মহাদেব পূজা পাউচন্তি। লোক বিশ্বাস অনুসারে অসুরগড়ের মহাপ্রতাপী রাজা গোসিংহদত্ত সিয়ে এইটি শিব উপাসনা করুলে। বর্তমান দেবগিরিরে সুড়ঙ্গ পথ মধ্যে দেখা যাচ্ছি। যৌ সুড়ঙ্গ পথ রাজধানী অসুরগড়ু সংযুক্ত হয়েছিল দেবগিরি পর্যন্ত, সেটি মহারাজ গোসিংহদত্ত আসি শিব উপাসনা করুলে। আউ সেই গুপ্ত সুড়ঙ্গ পথরে অনেক সময়রে তাঙ্কর সৈন্যবাহিনী ধরি সে দেবগিরি শিখরক আসুলে। দেবগিরি পাহাড় উপরে সেনা ছাউনি লা আউ অসুরগড় সভ্যতার প্রতিরক্ষা ঘাটি লা দেবগিরি। দেবগিরি সভ্যতা হচ্ছে আদিবাসী ও যাদব সংস্কৃতিক নিয়ে পরিপুষ্ট। এইটি গণা বজান বাজিলে রথ টণা হুয়ে নেই, গণা বজা বাজি লা আউ পূর্ব পরম্পরা অনুসারে কেন্দুবাড়িরে আমার দ্বাদশ গোপাল কুয়াহে, দ্বাদশ গোপালঙ্কর প্রতীক স্বরূপ বারোটা কেন্দুবাড়ি সেইটি শ্রী দধিবামন জিউঙ্কর আজ্ঞামাল সেইটা নেইকি রথরে রখা হইতিলা আগ ভব্য শোভাযাত্রারে। আউ আমার সাংস্কৃতিক কার্যক্রম সবু পরিবেশ হইতিলা। মুনিগুড়ারু ঝিও দল আইসিলে, খাইচুয়ারু ঝিও দল আইসিলে, এমিতি ঘণ্ট দল ডম বজা এসব ব্যবস্থা করা যাইতিলা। আউ দেবগিরি মঠর আউ গোটে বিশেষত্ব হেলা এইটি শ্রী দধিবামন জিউঙ্ক রথ টণা হেলা পরে যাইকি রাস্তারে অটকে। আউ সে পাখরে মঠর মহন্ত কৃপাসিন্ধু দাসক পুত্র যিয়ে কি সেবায়ত থিলে দুর্বাদল দাস, দুর্বাদল দাসক ঘরে রথ অটকে। সেইটি গোপাল রমণী মানে যাদব রমণী মানে সেইটি বন্ধাপনা করন্তি। আউ সেবায়তক পরিবার সেইটি ভগবানকু তাঙ্ক পুয় বলি আসনে হ, সেটা পূর্ব পরম্পরা রইছি। সেটা পরিবারর মা মানে দেলা পরে রথকু মাউসী ঘরকু আনি রখা যাইতে। এইটি মাউসী ঘরে জগন্নাথ রহন্তি। জগন্নাথ রহিলা পরে আমার বাহুড়া পর্যন্ত গাঁর যৌ মানে ইচ্ছা করে থাকে সেমানে সবু ভোগরাগ দিয়ে থাকে। আউ সাংস্কৃতিক কার্যক্রম ভজন জনাণ সংকীর্তন এসবু নদিন ধরে চালিতে।
1: এ সম্পর্কে দেবগিরি মঠ ট্রষ্ট বোর্ডর সদস্য সঞ্জয় ধঙ্গড়ামাঝি কহন্তি।
2: নীতিকান্তি যাহা আমার ট্রষ্ট বোর্ড হিসাবে লা জগন্নাথ মন্দিরর যাহা নীতিকান্তি লা সেই হিসাবে সকাল আমার আরম্ভ হল। তাপরে রথ টাইমে আমার আজ্ঞামাল আমি ধরিকি আসিলু। রথ পূজা হল, রথ পূজা হল পরে পহণ্ডি বিজে করি রথযাত্রাটা সুরুখুরুরে এইটি পালন কলু। ভক্ত মানক সুবিধা পাই আমি এইটি পানির ব্যবস্থা করেছিল, মহিলা এবং পুরুষ মানক পাই শৌচালয়ের ব্যবস্থা মধ্য করেছিল। হাজার হাজার ভক্ত এখানে আসিকি উপস্থিত হয়েকি রথযাত্রার এই যে মহান যাত্রাকে সে উপভোগ করি যাই আউ বহুত সুরুখুরুরে সবু কার্যক্রম হয়েছিল। রথযাত্রা প্রকৃতরে কাহিঁ আদিম কালর এটা চালি আসিছি। আমার যে মঠ বা মন্দির অছি সেই মন্দিরের ভগবান জগন্নাথ দধিবামন জিউ হিসাবে এইখানে পূজা পাউছন্তি। এইটা আদিমকালর আমার যে অসুরগড় সভ্যতা অছি সেই অসুরগড় সভ্যতার এইটা হচ্ছে সুরক্ষা ঘাটি। এই সুরক্ষা ঘাটি শিব আর জগন্নাথ দুইজন এইটি গোটে জায়গায় অছন্তি। এই দেবগিরি মঠরে গুম্ফা ভিতরে শিব অছন্তি, শিবরাত্রি বি হুয়ে এবং জগন্নাথ মহাপ্রভু সামনারে অছন্তি, যেটা কি আমার দধিবামন জিউ আজি তাঙ্কু বহু আড়ম্বর সহিত আমি রথযাত্রাটা পালন কলু। যে রথ টণা হল গোটে পটরে সুবিধা করা হয়েছিল মহিলা মানক পাই, মহিলা মানে গোটে রথ রশিকু টানিলে এবং আউ গোটে পটে পুরুষ মানে ইয়ে করে আউ ডাহুক তাঙ্কর যে ডাহুক গীতরে রথ চালে প্রকৃত ডাহুক গীত এইটি আমার যে ট্রষ্ট বোর্ডর পূর্বতন কমিটি ট্রষ্টি সিয়ে গান করেছিল। সেই গীত ন গাইলে রথ চালে নাই, সেই গীত এখানে আমার ପ୍ରସିଦ୍ଧ ଅଛି ଯେଉଁଟାକି ସେ

0: ଅଛି। ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ, ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
1: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢ଼ି ପାଇ ରହିଥାଏ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ ସିମେଣ୍ଟ 64 ବର୍ଷର ଦୃଢ ମୂଳ ଦୁଆ। ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
0: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে। চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস। আকাশবাণী
3: ভবানীপাটনা বর্তমান প্রচার করুছো ସଙ୍ଗୀତର ଭିନ୍ନ ଭିନ୍ନ ସ୍ୱାଦକୁ ନେଇ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବିଚିତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ପ୍ରଥମେ ଶୁଣିବା ଓଡ଼ିଶୀ ଶିଳ୍ପୀ ଧନଞ୍ଜୟ ଶତପଥୀଙ୍କ କଣ୍ଠରେ ଗୋପାଳକୃଷ୍ଣଙ୍କ ରଚନା।

শ্রোতবন্ধু তেবে এবে আসন্তু জানিবা আজির এক বিশেষ দিবস সম্পর্কে। প্রত্যেক বিশেষ দিবস আমাকে সমাজ পরিবেশ ও মানব জীবনর কিছু না কিছু গুরুত্বপূর্ণ দিক প্রতি সচেতন করে থাকে। তেণু আসন্তু আজির দিবসর মহত্ব ও এর বার্তা বিষয়ে জাঁ নেবা। শ্রোতবন্ধু প্রতিবর্ষ জুলাই 17 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা যায়। এই দিবসক আন্তর্জাতিক

0: আচ্ছা
1: দাস বাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
0: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশপাণ্ডি ভবানী পাটনা কার্যক্রম সম্পর্ক সূচনা প্রথম চলিত অধিবেশনের আজ সন্ধ্যা 6:30 আদিবাসী গীতক্রমে প্রচার করবু টেকরিয়া গন্ধ গীত, পরিবেশন করবে রাধামণি ও সাথী। রাতে 7:25 জেলা আলজাল ক্রমে সুবর্ণপুর জেলা সম্পর্কে রিলে করে শুনেবু আকাশবাণী কটক কেন্দ্র। আমপ্রিয় কৃষক ভাই বোনী মানকর কার্যক্রম চাষবাস শুণবে রাতে 7:30। গীত গজল কার্যক্রম রাতে 8:00 শিল্পী ফকির ও সুনীতি চৌহান। রাতে 8:15 ভবানীপাটনাঠে অনুষ্ঠিত হয়ে রথযাত্রার বেতার বরণী শুণবে। রাতে 8:30 স্পোর্টস গান, রাতে 9:16 স্পটলাইট, রাতে 9:30 করেন্ট আফেয়ার্স কার্যক্রম সবু রিলে করে শুণবু আকাশবাণী দিল্লি। রাতে 10:00 আকাশবাণী কটক কেন্দ্র মহাপ্রভু শ্রীজগন্নাথ পবিত্র রথযাত্রা উপলক্ষে নাটক পুরুষোত্তম দেব, রচনা গোদাবরী সমিশ্র, বেতার রূপান্তর পরিচালনা মনোরঞ্জন দাস। এলা চলিত অধিবেশনের কার্যক্রম সম্পর্কের সূচনা। এথর আসন্তকাল কার্যক্রমে আসন্তকাল শনিবার সকাল 6:10 প্রচার করবু ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। বন্দনার শিল্পী মানে হলে সঙ্গীতা গোসাই, ঘনশ্যাম পণ্ডা, ঝুমকি রথ, অক্ষয় আচার্য এবং সংযুক্তা চৌধুরী। সকাল 6:30 কার্যক্রম চেতনা চিন্তন, নিবেদন করবে প্রফুল্ল কুমার মাঝি। অতিবাটি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত প্রচার করবু সকাল 6:35। সূচনা এবং মনোরঞ্জনধর্মী কার্যক্রম পরিক্রমা প্রচার করবু সকাল 7:25। প্রস্তুতি উপস্থাপনা সচ্চিদানন্দ মল্লিক, যাচর কথা 7:40। ভক্তিগীতগণী আমার কার্যক্রম গীত গীতাঞ্জলি শুণবে সকাল 7:45 শিল্পী অরবিন্দ মুদুলি। সকাল 8:30 শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর। 8:45 কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশ বিলাসের সঙ্গীতাত্মক পরিবেশন। হিন্দি কথাচিত্রের গীত সকাল 9:00, ওড়িয়া কথাচিত্রের গীত শুণবে সকাল 9:30। প্রচার করবে আমার বিশেষ কার্যক্রম খোলা চরকা সকাল 10:10। দিন 12:00 লোকগীতর কার্যক্রম, এতে শুণবে ধুডুকু গীত, পরিবেশন করবে নীলকণ্ঠ তরাই ও সাথী। সুগম সঙ্গীত দিন 12:30 শিল্পী মানে সুদর্শন প্রধান, স্বাগতিকা রথ, গোপাকৃষ্ণ বেহেরা, নিহারিক পট্টনায়ক, পঙ্কজ বেহেরা, অর্জুন চরণ সামলু, গীতা পট্টনায়ক। দিন 1:10 কার্যক্রম চাষের কথা। মহিলাঙ্কর কার্যক্রম শক্তি রূপ প্রচার করবে দিন 1:20। দিন 2:45 হিন্দি কথাচিত্রের গীত এবং অপরাহ্ন 5:00 আউ কতোটি হিন্দি কথাচিত্রের গীত। অপরাহ্ন 5:30 যুববাণী, এতে শুণবে সাপ্তাহিকী। সন্ধ্যা 6:30 লোকগীতের কার্যক্রম, এতে শুণবে একতারা ভজন, পরিবেশন করবে শিল্পী নিত্যানন্দ পণ্ডা। রাতে 7:25 জেলা হালচাল ক্রমে সুন্দরগড় জেলা সম্পর্কে, এবং রাতে 7:30 প্রায়োজিত কার্যক্রম বনানী কার্যক্রম দ্বারা লিখে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর। দেশবন্ধন রাতে 8:00 শিল্পী মানে ভিকারী চরণ বল, প্রণব কিশোর পট্টনায়ক, সুচিত্রা মহাপাত্র ও সঙ্গীতা গোসাই। রাতে 8:15 হিন্দি ভক্তি গীত, শিল্পী মানে কিশোরী অমলকর ও ভীমশাল যোশী। স্পোর্টস গান রাতে 8:30, স্পটলাইট রাতে 9:15, চিত্রভারতী রাতে 9:30। কার্যক্রম সবু রিলে করে শুণবু আকাশবাণী দিল্লি। শ্রোতাবন্ধু রাতে 10:00 মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রা উপলক্ষে গীতিনাট্য বালিরথে বিজে শ্রীজগন্নাথ, রচনা শরৎচন্দ্র মুড়িয়া, প্রযোজনা সুমিত্রা মহাপাত্র, সঙ্গীত প্রফুল্ল চন্দ্র বেহেরা রিলে করে শুণবু আকাশবাণী কটক কেন্দ্রর। এলা আসন্তকাল প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী ভবানীপাটনা।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি, রাইট? হলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
0: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই।

0: বাবুরে
1: হ্যাঁ দাদা
0: এ দেখনু যাত্রা তো চালিছে বল
1: হই হই
0: হ্যাঁ
1: হই
0: বড়া মজা করুছু বলিয়া লাগুছে মুই বলুছে
1: হই পরে দাদা দেখ বরসকে থরে তো আমার রো যাত্রা আইছি বলনু
0: হই হই হই হই
1: ই যাত্রা না টিকে মজা মস্তি তো করছু
0: হই হই
1: ভাব বিহল টিকে হেসু
0: হ্যাঁ
1: তা তো চালিছে দাদা আর
0: দেখ রে বাবু ই বছর পহলা করি তোমার গানে বলনু
1: হই
0: রথ যাত্রা এটা পালন করুছন
1: হই হই
0: হই হ্যাঁ এটা মাউসী মন্দির নে পূজা পৌঁছন আমার জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা ভয় নে কে
1: হই হই হই হই
0: যে রে বাবু কেঁ বলছিলি বইলে বলনু
1: কেঁ বলছু দাদা ক নি কে
0: এটা তো জানি যাত্রার সমিয়া বললু চারিয়াড়ে এটা যাত্রা চালিছে বল বিশেষ করে আমার ওড়িশা নে চালিছে আমার ওড়িশার গাঁ গলি নে দেখবু বলে প্রত্যেক গাঁ নে যাত্রা পালন হচ্ছে হ্যাঁ যাত্রার সমিয়া যে এজ তোমার গাঁ আড়ে ফুনি দিয়েছিলু আমি হয় যে এটা যাত্রা সমিয়া বলি করে দোকান বাজার এইছে আর তোমার মিনা বাজার ফোন এইছে
1: হয়ে পরে দাদা ভিড় দেখলু কি নি কেনটা পর ভিড় হইছে যে
0: হ্যাঁ করি করুছো
1: হ্যাঁ
0: আর হেতে লাগি মনে ভিড় ফুনি হিচি
1: হই হই
0: যে বাবু গুটে কথা মুই অনুমান কলি
1: কা
0: কথা বলে খাইবার পিবার দোকান হোটেল ফুনি ওছে নে গে
1: হ্যাঁ সব ওছে দাদা সিঙ্গড়া বোরানু আরম্ভ করি হে ফাস্ট ফুড বলুছ যে সব জিনিস ওছে
0: হই যে আর লোক মনে বড়া শ্রদ্ধা হাই করে বললু খানা পিনা করুছ
1: হ্যাঁ হ্যাঁ দাদা
0: যে গুটে কথা দেখলি রে বাবু
1: হ্যাঁ
0: যে খানা পিনা সেনে দিয়া যাচ্ছে বললু
1: হ্যাঁ
0: সেনে মাছি ভন ভন করি বলুছে
1: হুচে টিকে কা করব
0: নাই নাই শুন হেনতা হুচে বলে নি হে
1: হ্যাঁ
0: আমার গাগর কে ফুনি আমি জগবাকে পড়বা না
1: হই হই এটা তো ঠিক কথা বল
0: এটা জানি যাত্রা সময় নে রে বাবু বাহারে টিকে খানা পিনা নেই করবার কথা কে বলছে
1: হই দাদা এটা তুই ঠিক কথা কইলু বল দেখ যে যার ব্যবসায় করবে বল মাত্র আমি নিজে জাগতিয়ার হি করি নিজে দেখবার কথা যে কে নে পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেখানে যেই করি খাইবার কথা
0: হই আর তুই যেনটা কৌচু বনে কথা ওটা কইলু যে বাহারে খানা পিনা কলে কেনটা হইছে বলে রে বাবু কেনটা তেল মনে ব্যবহার করুছন সে জায়গা পরিষ্কার আছে কি অপরিষ্কার আছে কি যে তাকে প্রস্তুতি করুছে সে লোক কেতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তার উপরে ফুনি আমাকে ধ্যান দেবাকে পড়বা
1: পড়বা পড়বা দাদা দেখ তার সঙ্গে সঙ্গে যেনতা প্রকার ভিড় হচ্ছে জি
0: হই হই এই
1: যেত কি ধুইল ময়েল সব যেই করি হেটানে গাবি হচ্ছে
0: হই তো হেতির লাগি রে বাবু মুই কেন বলছিলি বলে জানি যাত্রা ঠিক আছে জানি যাত্রা সময় আছে টিকে খানা পিনা হেসি কিন্তু বাকি জাগ্রত হওয়ার কথা বলুছে মুই
1: হই দাদা এটা ঠিক কথা কইছু দাদা আমি সব লোক জাগ্রত হওয়ার কথা
0: হই
1: আর দেখ দাদা আর গোটে কথা কইবি যেত কি ব্যবসায়ী ভাই বোন মানে অছন বল যে মানে বিক্রি করুছ তাঁকর ব্যবসায় হু
0: হু হু
1: আর সেমানে বি কেনতা পরিষ্কার পরিচ্ছন্ন কেনতা রখবে
0: হই
1: আর তার সঙ্গে যেন সিঙ্গড়া বড়া হলা কি যা সামান তাকে বিকুচ তাকে গোটে জালি দি করি কেনতা ঢাবি করে রখবে
0: হ্যাঁ
1: এই সব জিনিসকে সেমানে ফুনি টিকে সচেতন হওয়ার কথা কেন বলুছে
0: কথা কইলু রে বাবু দেখনু জীবন থিলে জীবকা আছে বলস
1: হ্যাঁ
0: স্বাস্থ্য হি সম্পদ হ্যাঁ ই যে সম্পদকে যদি তুই জোগা রখা নেই করবু বলে তুই একা অসুবিধা পাইবু আর
1: আমার নিজের একা হানি হেবা
0: হেবা হেতির লাগি বলনু আমার কার্যক্রম নেবে যে চাষী দাদা মা ভয়না শ্রোতা বন্ধু শুনুচন সবকে গলা অনুরোধ করমা জানি যাত্রা ফুনি চালু বুলাবুলি ফুনি চালু বাকি বাহারে যেতকি বেলে খানা পিনা করুছন টিকে জাগতিয়ার হি করি জগি রখি করি খানা পিনা করবে
1: হয় হয় হয় দাদা ঠিক কথা কইলু অনুরোধ তো কলু
0: কলু আমার শিল্পী ভাই মনে শিল্পী ভয়ন মনে আয়সন
1: হ্যাঁ
0: আমার মনকে হালকা করসন এত ফুনি হেনতা শিল্পী দাদা আইবে হ্যাঁ আমার ক্ষিতিরাম দাদা আর তাঁকর দলবল তো দাদা কেন গীত গাইবে আমার মনকে হালকা করবে যে চাল শুনি দিন

0: শুনলি দাদা? দেখ যে প্রকার সমিয়া চালিছে আর মন গোটে এতে সুন্দর হালকা করে দেলে আমার শিল্পী দাদা, এড়ে সুন্দর গানা বাজনা কলে পুরা মন উল্লাস হইগলা দাদা।
1: মন উল্লাস হলা রে বাবু? খালি মন উল্লাস হলা বলে নেই হয়ে বন্ধু, আমার শিল্পী দাদাকে তাঁকর দলবলকে ধন্যবাদ গুটে দামা।
0: হয় দাদা, তো শিল্পী দাদা তাঁর দলবলকে তো ধন্যবাদ গুটে দমু।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কার্যক্রমকে ফুনি আগে বড়াবাকে
1: পড়বা। যে বাবু তুই তো জানিছু আমার কার্যক্রমকে সমিয়া সমিয়াতি বিশেষজ্ঞ আজ্ঞা মনে আসন, চাষ সম্বন্ধীয় আলোচনা করছন। হ্যাঁ, তো আজ কেন বিশেষজ্ঞ আজ্ঞা কেন বিষয়টি কহবে তুই শুনলে একা জানব।
2: আজির কার্যক্রমের আলোচনার বিষয় রয়েছে সার অপমিশ্রণকে রোকিবে কিপরি, এ বিষয়ে আলোচনা করা বর্তমান আমগণে উপস্থিত আছেন কৃষি ও খাদ্য উৎপাদন নির্দেশালয় ভুবনেশ্বর যুগ্ম মান নিয়ন্ত্রণ নিরীক্ষক শ্রীযুক্ত বিষ্ণু প্রসাদ পটনায়ক। বিষ্ণুবাবু আপনার স্বাগত করুক, নমস্কার।
3: নমস্কার।
2: তবে নিশ্চিত ভাবে আমার চাষী ভাই মানে বর্ষ সারা বিভিন্ন প্রকার ফসল জমিরে চাষ করছেন, তবে বর্তমানের স্থিতি যাহা আমি দেখুছে যদি মাটিরে কিছু সার ন পকা যায় তাহলে ফসল হবনি, কিন্তু বারম্বার আমি চাষ করে চালছে যা পোষক তত্ত্ব রয়েছে কমি যাচ্ছে, তেমন প্রত্যেক বর্ষ আমার চাষী মানে যেত ফসল চাষ করছেন নিশ্চিত ভাবে সার প্রয়োগ করছেন, আমার মুখ্য সার রয়েছে গৌণ সার সব রয়েছে, তবে অনেক সময় দেখা যায় যে অপমিশ্রণ বি হয়ে যায়, কিন্তু অনেক হুয়েত যে স্বার্থলোভী ব্যবসায়ী সব অনেক সময় রয়েছেন যাকি সে জাঁ থাকে যে কিভাবে ভাবে তাকে অপমিশ্রণ করা যাই পার, তেমন যা চাষী ভাই মানে সেতিরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমি সার পকাউছু জমিরে কিন্তু ফসল কাহিকি উধাওনি, এমনি অনেক সমস্যা রয়েছে, তেমন মন ভিতরে দ্বন্দ্ব আসে, তেমন ইহাকু রোকিবা নির্দিষ্ট ভাবে আমার কৃষি বিভাগ তরফর যে তাকে কেমতি রোকা যাই পার, লোক মানুষ বা চাষী মানুষ সচেতন করা যাই পার, পদক্ষেপ সব নিয়ে যাচ্ছে। তবে প্রথমে আপনি টিকি কহিবে এই যে সার অপমিশ্রণ কাহিকি হুয়ে কিপরি হুয়ে সে বিষয়ে টিকি প্রথম ধারণা দেবে।
3: দেখুন সার বর্তমান চাষের গোটে অবিচ্ছেদ্য অঙ্গ কহিলে অত্যুক্তি হবনি, কারণ আপনার দেখবে ধীরে ধীরে মাটির গুণবত্তা কমি যাচ্ছে এবং সেইতে যে রাসায়নিক সার প্রয়োগ নকলে আপনার কোণী ফসলর আদায় ঠিক ভাবে মিপার না, তা ছাড়া ধীরে ধীরে জনসংখ্যা মধ্যে বড়ি চালছে, তেমন জমির অধিক উৎপাদন বড়াইব আপনার সার পকাইবা নিহতি দরকার, তেমন এই যে উৎপাদকতা বড়াইব যে সার দিয়া হুয়ে তাহার দাম মধ্যে ধীরে ধীরে বড়িগলা, কারণ বিভিন্ন প্রকার জিনিস সেই আপনার দরকার পড়ে যেমন রক ফসফেট কিংবা এসিড অন্যান্য জিনিস যা দরকার হয়ে বেড়ে বেড়ে মধ্যে বাহার আমদানি হয়ে থাকে, আপনার পটাস সার জাঁথিবে যেটা কি আম ভারত বর্ষের কেউটি না বিভিন্ন দেশের আমদানি হয়ে থাকে, তেমন এইসব সার গুড়া দাম মধ্যে ধীরে ধীরে অধিকা হয়ে চাল, তেমন এই যে অধিকা দাম সে লাভ উঠাই কতবে কত মুনাফাখর ব্যবসায়ী মানে কম করতে সারের অন্য জিনিস মিশাতে যেটা কি সার সাংে সমতুল্য দেখা যাব কিন্তু তার দাম বহু কম হয়ে সেটার সারের মিশাইকি সে বিক্রয় করে থাকে, কিংবা সারের কম দাম সারক বেশি দাম সার কহিকি বিক্রয় করতে, যেমনি কি আপনার গোটে জাঁথিবে গ্রোমর অঠাইশ অঠাইশ শূন্য তার দাম অধিকা কিন্তু গ্রোমর কুড়িয়ে কুড়িয়ে শূন্য যার দাম কম, তেমন সে

0: করি কই দেলে
1: দেলে
0: জ্ঞান কৌশল কথা চাষবাসর কথা
1: আমি এই কথা মনকে বললু আজ্ঞা যেতকি জ্ঞান কৌশল কথাকে গণ্ঠাই করি আমার চাষ কামটি লগাইবাকে পড়বা
0: পড়বা পড়বা
1: তবে যাই করি রে বাবু পয়সা ঠন ঠন করি পাইবু হ্যাঁ যে আগে কার্যক্রমকে বড়ামা
0: হ্যাঁ
1: হ্যাঁ তুই তো জানিছু তোর মোর ভলিয়া আগধারিয়া চাষি আমার জিলানে কেতে নি কেতে অছন তো হেনতা চাষি মনকর ভিতর বললু মুই গোটে চাষি দোদার সঙ্গে কথাবার্তা হইছে তুই ফুনি শুন
0: হ্যাঁ শুনু
1: তো চাষি দোদা জুহার
2: জুহার আইয়ান জুহার
1: আপনকর পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে জনে দিয়ন টমাটর বাইগন ধনিয়া করিছন আপনার বাইগন চাষ করুছন টমাটর চাষ করুছন বিহন কেন আনুছন
2: বিহন তো নিজে পকেছ তলি আনি করে আইয়া
1: প্রণালী মনে অছি সব চাষ সমান হিসাবে নেই করা যায় তো আপনি টমাটর চাষ করবা লাগি বিহন আনি সারলা পরে কেনতা তলি পকাউছন কেনতা করি চাষ করুছন সে বিষয় বিপদ কোন
2: মাটিকে রুই দিছো আগে মাটিকে রইলা পরে তাকু পুরা গুন্ড করি করি তাকে পানি টিকে বদরেবে তার উপরে পোলা পকাই দিছো পোলা পকাইলা পরে পানি টিকে ছিঞ্চন করছো উপরে তারপরে গজা বাহারলা পরে টিকে ইউরিয়া ডিএপি টিকে পকাইলে টিকে পোলা টিকে জলদি বড়ছি বড়লা পরে তাকে 25-25 দিন গলা পরে তাকে লগাইছো টিকে সাইজ লগাবো সাইজ হেলা বলে তাকে লগাইছো পানি বোলা সুবিধা হবা হুড়া দুই সাইড টিকে গছ লগালা পরে তাকে কুড়া দিছু খত খুদা টিকে টিকে বড় হেলা পরে হুড়া চগাইছু
1: আপনার খতর কথা কৌছন যে আপন রাসায়নিক খত ব্যবহার করছেন কি আমার যে
2: নাই না আমার ইয়ে গোবর আছে আর ছেলি আছে চাষ করছো আর ছেলি তাকে গুন্ড করি করে টিকে টিকে পকাইলে বহু জলদি উর্বর হয়েছে মাটিটা আর জিয়া বি বেশি হয়েছে গোবর খতরে সেটা বি আছে দিছু ঘরে আছে ছেলি মেন্ডা গাই আছে তাকে পকে সানি করে বি পুরা করিছু তাকে কুইলা পরে তাকে গুবন তলে তলে টিকে দিছু
1: আপন কহুছন যে আপন ঘরে গাই বি রাখিছন ছেলি বি রাখিছন গাই কেতে পট রাখিছন
2: গাই দুই পট আছে আইয়া ছেলি পাঁচ পট খন্ডে আছে
1: আমার হঠাৎ যদি আমার পয়সা দরকার হলে আমি ছেলি গুটে বিক্রি করি কি গাই নু আমি বহুত প্রকার সুবিধা পাই পারছু পনিপরিবা চাষ করছেন যে আপনার কহিলেন এবার টমাটর চাষর কথা আপনার কহিলেন তো আপনার টমাটো ফলি সারলা পরে বিক্রি বটা কেনে করছেন
2: বিক্রি বটা বাজারে এই লোকাল ঘরে গাঁরে বিক্রি দিছো না আর কিন বাজার কে বি নাবার নেই এর গাঁরে সরি যাইছি না এই লোকে
1: আপন তো কইলে যে আপন বাইগন বি চাষ করুছন টমেটোর বি করিছন বলকি কইলে কেতে জায়গায় বাইগন করিছন আর কেতে জায়গায় আপন টমেটো করিছন
2: 10-15 ডিসমিল খনে বাইগন কইছে আইয়া সপ্তাহ কে মোর গুটে দুই বুরা খন্ডে বাইগন বাহির যাইছি
1: আচ্ছা সে বাইগন কে আপন কেনে বিক্রি বটা করুছন
2: বাজার বাজার নেই করে আইগা সোমবার বাজার আছে পাকরে দেই দিছো গুটে আরি এসন না ঘর কে বি
1: আচ্ছা আপনার গাঁ পাখি কেন বাজার আছে
2: এটা চারবাল সোমবার বাজার চারবাল বাজার আইয়া
1: আচ্ছা
2: নিজের গাঁ বাজার
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপন যাহা বি আপনার জমিনে উৎপাদন করুছন যেন পনিপরিবা করুছন আপন চারবাল যেন আপনার বাজার আছে পাখি সেনে বিক্রি বটা করুছন
2: আইয়া
1: আপন তো চাষবাস করুছন যেন চাষবাস কলে বি আমার গোটে রোগ পোকর গোটে সমস্যা সবুলে রহুছে তো এই যে বাইগন গছকে কেনতা প্রকার রোগ পোক লাগুছে আর টমাটর গছকে কেনতা প্রকার রোগ পোক লাগুছে আর যদি রোগ পোক লাগলে তার কেনতা করে আপন হিপাস করুছন
2: আইয়া আমার বাইগন কে তো সে বংশি বল কিনা ভেদবাড়া বেশি লাগছে প্রায় টিকে তাকে টিকে ঘিনি আনছো স্প্রে টিকে করছো যে ছোটিয়া মেশিন রে স্প্রে করে দিলে কমি যাইছে বেশি খরচা বি নেই লাগে তাকে বাইগন কে যে কিড়া ওষুধ মারবা লাগে 100-150 টাকা দিলে গোটে ড্রম হয়ে গলে আরামসে হয়ে যাইছে
1: আপন বর্ষ যাক পনিপরিবা চাষ আগে করুছন
2: হ্যাঁ আইয়া
1: যেন আপন পনিপরিবা চাষ করুছন ধরা যাও আপন বাইগন চাষে যদি আপন 10 ডিসমিলে আপন বাইগন চাষ করুছন 10 ডিসমিলে আপন কেতে খরচা করুছন আর আপনকে কেতে টঙ্কা মিলুছে
2: এই বাইগন রে বেশি খরচা নাই আগে গোটা রগালা পরে একা যা খরচা লাগুছে তারপরে খরচা কিছু

0: খালি সে কিড়া যেমনটাকে বঞ্চি নেই লাগবো বল টিকে রূপপুক তাকে এই করবার পড়েছে, নাহলে বেশি খরচা নাই লাগবা তাকে। আজ্ঞা 500 টাকা সপ্তাহে আমার 500 টাকা বাহারি যাইছি, 500 হাজারে রেট তো বাইগন রেট বেশি কম আজ্ঞা, দর দাম বেশি বাজারে বেশি দাম নাই, এবে সিজনরে তো বহুত কম রেট রে মিলুছে।
1: এজ আপন আমকে সময় দিথিবারু আপনকে আমার অনুষ্ঠান তরফরু আমার আকাশবাণী তরফরু বহুত বহুত ধন্যবাদ আর জোহার।
0: জোহার জোহার জোহার জোহার।
1: শুনলু?
2: হ্যাঁ দাদা শুনলি, তুই যে হিসাবে সবু জিনিস পচরাই নেলু,
1: হ্যাঁ
2: দাদা ফুনি সবু জিনিস কইলে, হ্যাঁ চাষবাসর কথা কইলে, দুঃখ সুখ কথা কইলে,
1: হ্যাঁ
2: আর গুটে জিনিস জানলি ফুনি বলনু,
1: হ্যাঁ
2: দাদার পরে আমকে ফুনি ওটা ভিড়বাকে পড়বা
1: পড়বা। হ্যাঁ তুই তো জানিছু চাষ তর তর বণিজ মঠ, তর তর নে হবু চাষ কাম থি বলে নেই পারি,
2: হই হই
1: হ্যাঁ আৰু চাষ জেনে বাস ফুনি হেনে
2: হয়। আর দাদা এটা তো ঠিক সময় চাষবাসর লাগি বল, তো এই বর্ষা দিনে ঠিক হিসাবে চাষবাস কেনতা করবে হেটা বিচার করবার কথা
1: কথা যে বাবুরি সময় তো হেলান, তো বৈঠক ছাড়ি করে জিমা,
2: হয় জিমা দাদা।
1: হ্যাঁ তো বৈঠক ছাড়ি গলা বেলকে বলনু আমার এই কার্যক্রম কি যে চাষি দাদা মা ভয়েন আর শ্রোতা বন্ধু শুনুচন বল সবকে, লেকড়ু দোদার
2: আর চৈতু দোদার
3: জোহার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুছন্তি গীত গজল গ্রামের কেতেটি গীত কার্যক্রম শিল্পী হচ্ছেন ফকির, সহায়তা করছেন কণ্ঠরে সুনীতি চৌহান।

0: প্রতি পলকরে তুমি এক পদ্মাবতী দেখিলে এবে সত পদ্মাবতী দেখুছি জগত পদ্মাবতীময় পদ্মাবতী।
1: মহারাজ,
2: কি সম্বাদ সেনাপতি?
1: বিক্রমদেব পুনর্বার আক্রমণ করেছি, বর্তমান কোন করিয়াকু হেব আদেশ দিন্তু মহারাজ।
2: আদেশ? সেনাপতি, তুমর যাহা ইচ্ছা কর।
1: মহারাজ, এথর বিক্রমদেবকু এপরি নিরস্ত্র করিবাকু হেব যে ভবিষ্যতের সে যেপরি আউ থরে বিদ্রোহর চিন্তা সুদ্ধা ন করন্তি।
2: তা নিশ্চয় সেনাপতি, দয়ার গোটায় পরিমাণ অছি, ক্ষমার গোটায় সীমা অছি। বারম্বার বিদ্রোহ, দক্ষিণ প্রদেশ এথিরে ছারখার হইগলা। বিদ্রোহ চিরকাল পাই দমন ন কলে রাজার কর্তব্যের ত্রুটি ঘটিব। সেনাপতি,
1: নিশ্চয় মহারাজ,
2: নিশ্চয়। তবে পুনশ্চ যুদ্ধর আয়োজন কর।
1: আয়োজন সমস্ত ঠিক মহারাজ, এই তো অর্জুন সিংহ
2: স্বর্ণ মধ্য সজ্জিত। কিন্তু অর্জুন সিংহ, তুমরে বৃদ্ধ বয়সরে যুদ্ধরণীকে অসহ্য হয়ে পড়ব, বিশেষ কষ্ট হব।
3: অর্জুন সিংহর কষ্ট না মহারাজ, মু এ যুদ্ধ গুজিবি, জীবনর সমস্ত দিন শক্তি ওড়িশার মঙ্গল নিমন্তে উৎসর্গ করিয়াছি। এ প্রাণ এবে মোর নুহে মহারাজ, এ মহারাজঙ্কর প্রাণ।
2: তুমি তেবে জীব অর্জুন সিংহ?
3: জীবে মহারাজ, সেনাপতি রাজধানীরে রুহন্তু, গজপতিঙ্কর এই যুদ্ধরে এই তরবারিটি মোর শেষবার চালনা করি আসে।
2: আচ্ছা, যাও অর্জুন সিংহ,
1: যাও অর্জুন সিংহ। তুমি যুদ্ধভূমিরে উপস্থিত থিলে, বিজয় নিশ্চিত, যাও শীঘ্র প্রস্তুত হয়ে আসো।
3: বিদায় নেউছি তেবে সেনাপতি মহাশয়, যুদ্ধভূমির ফেরিলে আউ থরে জীবনর অন্তিম বিদায় খেনি চিপি, নচেত এই শেষ, বিদায় নেউছি, বিদায় মহারাজ।
2: বিক্রম, কি নিমন্ত তুমরে অত্যাচার? মু তুমর চির শত্রু হই পারে, দরিদ্র প্রজাগণ নুহন্তি। তুমি জান নিশ্চয় বিক্রমদেব, যে বন্ধির তুম্ভে দুঃখীর কুটির মান এতে নির্দয় নিঃশঙ্ক প্রাণরে জাড়ি দেউছ, সেই বন্নী শিক্ষা তুমরে বিদ্রোহ চিরকাল পাই ভস্মসাত করিব। আউ সহি হউ নাই সেনাপতি।
4: আজি শিবরাত্রি না নরসিংহ?
5: না, আজি ত্রয়োদশী, কালি শিবরাত্রি হব।
2: আজি পুরুষোত্তম বন্দী হয়েছিল?
5: হ্যাঁ, আর বর্ষ আজি, ঠিক আজি তো।
4: চাহু চাহু বর্ষে হইগলা, এ বর্ষ আজি যায় তো যুদ্ধ আরম্ভ হল নাই।
5: পুরুষোত্তম বোধহয় বর্তমান ভীত, নিজের ভ্রম বুঝি পারিয়েছি।
2: সেনাপতি কে আসুছি, বসন্ত বিরাট না সেই বুড়া অর্জুন সিংহ?
5: হ্যাঁ, অর্জুন সিংহ আসিলে ভালো।
4: তা বিচার নাই নরসিংহ, লঙ্কারে যৌটি সান সেইটি ষাঠি হা, মনে আছে সেদিনর কথা? হও, যে আসু এথর নিশ্চয়।
5: তা ঠিক, যুদ্ধ কতদিন চালিথিব, এই থরকে শেষ।
2: পুরুষোত্তমকু কোন বন্দী করিবা না হত্যা?
4: হত্যা, সেপরি মুঢ়র মৃত্যুদণ্ড আউ কাহিঁরে হেব নাই, হত্যা।
5: তেবে বন্দী কলে লাভ অছি, লাভ এই যে সে আজীবন নিজ কর্মর ফল ভুঞ্জুথিব।
4: তা মধ্য ঠিক,
2: বন্দী আউ হত্যা উভয় একাবেলকে করি হতা কি?
4: আউ সে অর্জুন সিংহ মধ্যে সেটি সঙ্গে
5: বসন্ত বিরাট আমার সেনাপতি হব?
2: বিশ্বাস নাহি নরসিংহ।
4: কেহি নুহে নরসিংহ, নিজ গোড়ে ছিড়া হবাক হব।
5: তা সত্য, বর্তমান যুদ্ধ শীঘ্র আরম্ভ হলে ভাল, অপেক্ষাও ভাল লাগুনি।
2: আস নরসিংহ।
4: সৈন্য সজ্জিত, এথর তুমুল সংগ্রাম, এ যুদ্ধরে জয় অবসম্ভাবী, এণিকি বিশাল রাজ্যের রাজা বিক্রমদেব, নরসিংহ, রামচন্দ্র, তুমি বিদ্রোহ করিপারিব। বিদ্রোহর দমন যুদ্ধভূমিরে ছাণিত তরবারির ধারে বিশ্বাস নাই, সৈন্যমানঙ্ক সঙ্গে মোর উপস্থিতি সর্বদা দরকার।
2: এই সেই স্থান, কৃষ্ণা নদী তীর প্রান্তর, আজি বহুদিন অতীত হয়েছি, কিন্তু সেই দৃশ্য সবু সেইপরি। এই স্থান, প্রিয় সৈনিক বর বিশ্বনাথ নরেন্দ্র এইঠারে জীবনর শেষ নিঃশ্বাস ত্যাগ কলে, সে আজিকু এক বর্ষরু অধিক। বিশ্বনাথ, চালি যাইছ, আউ সেদিন ক্ষণক মধ্যে চালিগল, জীবনর প্রিয়তর নয়নর নিমিষ প্রতিমা মোর, তুমি পদ্মাবতী, এই বৃক্ষমূল, এই ক্ষীণ ছায়া,
0: এই শামল দুর্বা এইঠার মৃত্যুর অন্তিম শয্যার সাইত।